0: Իշխաբրնա բազրգանյո օրզգարիա ժդորպեչին Ամերիկայի դվե դերիեն սինորի վարնբեր ֆրակերն ճավկանիեն հերի մեզն ադ հատա վի վալատի հնարդակրնա պետրոլ ու գազի է։ Այվ ռոշ բյա սադամա կալաբալաղի եկե մեզն լսեր սինոր ու աժոկարեքի տանքի էր անժրնաճար դմինն բրոժան լբենդե բմինն։
1: Հայա սե չար մհեն բերենժի տպրզգրեք թունն է բուն։ Մհեր պազլը հատա բիստ ռոժան ճարեքի սեֆերեք դկր։ Լե դսե սեֆերեն դավին դա, յանի դսե մհեն բուրի դա, կարբարգի եկը զետը չէ բույա։ Բարքեշե եկը կոմա բերե դնավա բիստ ու չար սաղատան դա թմամ դկր, նհա հավտի եկե ժի դկշինի։ بهای سوتمانی گلکی زده بود. قزن جمع کم بود او داکتی نیوی. سدم از زده تری نیوی و کم بونجی او دم اکو ام ونداد کن.
0: تهران و امریکای به حول لواز کرنا آبوری آخوت اومد بارد که او راد گیهنه که زخت واشنگتونی حلوه ستاوان ناگواره. ایران دخواز را کرنا دور پیچند که او دخواز بریا هر تشتی ریان دریایی ین تنگاو هرمزش بو بازرگانی وارن وکرن. نها کنترل ایران یال سر وی تنگاوی در بازار پترول این جهان دا هر جکه مزن چه کریه. لیبلی وگوستنا بازرگانیش دریای بربر ری این هشکانی و جبو ایران بویا سرکیشیه که مزن. جبر که بری ایرانش ستا هشته بازرگانی خو بریا بندرین خوی یل کنده و فارسه دکرن. نها جبو که تکلی وی این آبوری با اوروپ و آسیا را قط نبن درگین سینوری یه به ترکی و پاکستان را بکارتینه. هنک آجو کارجی ده بیجن سدم اوان دورن دور او درش اوکو ترکیه کنترول لسر سینور زده کریه.
2: چمیز ایچیمیز زوغ زورلاشده؟
3: کاری ما جبر شر و قیرانان گلگی زحمت بویا. هم بزوره دکارن پاره انج مالباتین خورا بشینن. دوی هم دمک پر درش لبنده بمینن. نها از تنه چل یان شست روژان جاره که دکارم سفره بکم. همو مالبات همین لبنده یا و از پاره ان قازنج بکم دا گو دبار اخوا بکن. گلو تنه به دهاتا وی کمیونه مروف دکاره چپ که؟
0: لگور دانه سازیا آمارانیا ایرانه آبوریا ویوالاتی ده نواسه مهانده لگور سالا بوریج سده ده لواز بویه. آبوریا که نه به پترول رواجی گریده یه جسدی 4.6 داکتیه. برپرسین ایرانه او یه والاتین جیرانجی ده بیجن که او هاول دادن پیواجوی دروازبونه لدریین سیروری بلز بکن.
4: نچالتم پیش خشکرم بمید خیر خوشیده و دن باشم.